দিদিমন দার মাঁদিনে গোটক হয়েছে কাঁদুল, এছো দার কায়স রাশিয়া সুন্দর লাগেছে। আজি মাই তুমকে কাঁদুল দার চো উন্নত কমানি ওয়াটকে সাঙেছে। সবলে আগে জানা কি এজো কমানি কাজে ভুঁইকে কসন তিয়ার করতো রায়। কাঁদুল চো কমানি কাজে পানি নিসকো আসন মঞ্জিলে করিয়া মাটি ভীতি ভুঁই যেচো পিএচ মান 7.0 to 8.5 রহ। হুন খুবই নঙ্গত রহেছে। এছো কাজে দেশি নাঙ্গর নাহালে ট্রেক্টরলে বেড়াকে খুব্বে গণিয়ালে ঝপতো রায়। ফির লগড়া মারুন বেড়াকে সম বানাতো রায়। লেখ করতো রায় কি বেড়ানে পানি কে নিষ্কাতো কাছে নঙ্গত সুবিধা রহো। কাঁদুলচো বুনতো সময়া আয় চমাস বতর মুর হতো সময়া। চমাস মুর হতো সঙ্গে সঙ্গে এছো বুনে করুন দেতো রায়। ধাড়িচো মঞ্জি কিত্রো লাফি রহে দে একে বলে জানা। ঝপকে পাক তো বিতি কিসি মন কাছে দুই ভিতা মাহা আউর মঞ্জি সময়ানে আউর বেরলে পাক তো কিসি মন কাছে তিন ভিতা মাহা লাফি সঙ্গাতো রায়। বুটালে বুটা লাফি 4 ইঞ্চি মাহা আউর বেরলে পাক তো কিসিম কাছে 8 to 10 ইঞ্চি মাহা লাফি রতো রায়।

হ্যালো, ফোনিন লোকরাজ। হ্যাঁ, কোন বলাছো দাদা? আগে না সাঙ্গাস নাই না? অশোক দাস দাদা সাঙ্গা না? এম পানি কাশন মারেছে আজকাল? হ্যাঁ হ্যাঁ। আর ধান ধান বুনুক সারলাস দাদা? আচ্ছা, বুন তো তেমন বুনে সুত্রপাত তো এবার শুরু নি হলি সে কাইন নে। এ বাট বলে কোনি কোনি বাট মারেছে জানো পানি? এ বাট আজি বলবি আনে কিনিক কিনিক মারতে রে, জিটের জিটের করতে রে। অশোক দাস দাদা সাঙ্গা না? আজি কোন গীত কে শুনতে কাজ ফোন লাগলা?

তুমকে শ্রোতা করতে রে দাদা দিদিমন, তুমকে ভেট করতো কাজে মাই বল্লে মোচো মোডরা কি ধরুন অমরলেসে। এইচুয়ে সঙ্গে বস্তর কিশোর কার্যক্রম শুনতো সব পায় গাঁওকারি দাদা দিদি বড়ু বড়ায় আর সঙ্গ জোহরিয়া সঙ্গওয়ারি কে মাই ঝিটকু করে সে রাম রাম। তো দাদা দিদিমন, পিলা মন কে কসন ভুল গুয়া, পিলা মন বলে রেডিও কটা কটা শুরুয়াত, তো রেডিও কটা কটা বটলো নানি নানি পিলা মন কে বলে মোচো বাটলে খুবে খুবে মায়া আর চুমা। পিলা মনলে সুরতা আইলি কি আগে আগে পিলা মন কহকা কহনি কবিতা ঠসা শুনতো কাজে খুবে মন করুয়াত। আর আজকাল বল কোনি কোনি নানি বাবু মন বলে শুনতো কাজে আপলো আয়া বাবাকে নাই তো দাদি আজিকে শুনক বলুয়াত। যেসন কি কুবড়ি ডুকরিচ বাড়ন মুঠা বিতি নাই তো কোলিয়া বিতি নাই তো ঢেলা বিতি আসন উনমন বলতে রেওয়াত কি নাই দাদা নাই তো আয়া বাবা মকে গোটো কাহানি শোনাও নাই তো ঠাসা শোনাও। আজকাল বলে যেসন সাঁঝ হয়েছে রাত হয়েছে নাই জিদল দায় বলে হনুমনকে মন করেছে শুনতো কাজ তো উদল দায় শুনুকলায় হনুমন বলুয়াত। তো হনুমন বলে দেখুন ভাতিন বড়িয়া হনুমনকে বসুন ভাতিন কহকা কাহানি নাই তো লোক কথা হুনকে শুনওয়ায় উসনে আমচো সমাজ নে লোক কথা বলে সাংতো চে গোটক প্রচলন আসে উনকে বল সাংওয়া শুনওয়াত। লোক কথা আমচো সমাজ চো সংস্কৃতি আয় ইয়ে সিরফ মনোরঞ্জন চো সাধন নু হয় মান্তর আমচো আজি দাদি আয়া বুবা মঞ্চো জ্ঞান অনুভব পুরানি বেড়া মঞ্চো রহন সহন সমাজ চো সংস্কৃতি মান্যতা আয় বললনে লোক কথা আমচো পুরানি বেড়া মঞ্চো জীবনা জীবত চো কলা আয় যে মে নঙ্গত সংস্কার ইমানদার সাহসী পরিশ্রমী জসন গুণ জানুক শুনুক মিরে সে আর পিলা মন ভিতরে শুনুন সাহসী ক্রান্তিকারী ইমানদারী চো বীজ ফুটুন যায় সে। লোক কথানে সমাজ চো পরম্পরা রীতি রুসুম লোক ভাষা বোলি গোটুক পিড়ি লে দুসর পিড়ি তক অমরাত চো বুতা করে সে বললনে ইয়ে লোক কথানে রাজা রানী ক্রান্তিকারী বীর যোদ্ধা বুদ্ধিমান লোক চো জীবনাকে গোট শুনুক শিখুক মিরে সে ইয়ে নে পিলা মন চো সোচ তো বিচার তো চো ক্ষমতা বড়ে সে সহি গলত কে পরখুক লায় সমঝুক লায় জানুক লায় মিরে সে বললো নে দাদা দিদিমান। আজকাল চো পিঢ়ি লোক কথাকে ভুলকুন যায় সে কায় কি আজকাল চো সময়া তো তকনিকি কল মেশিন মন চো যুগায় মোবাইল ফোন ভিডিও গেম সোশ্যাল মিডিয়া নে পিলা মন চো দিনচর্যা ভুলকুন যায় সে। নয়া পিঢ়ি মঞ্চো আগর সময় মোবাইল ভিতরে বিতুন যায় সে আগর লে আগর সময় ডিজিটাল মাধ্যম নে বিতুন যায় সে যেচো নে লোক কথা শুনতো আর পড়তো চো পরম্পরা ধীরে ধীরে কম হতে যায় সে। আজকাল চো কই পিলা মন

আর তো পিলামান, তুমি তো সপ্পায় জানে সাহস আমচ দেশনে কয়েকঠান মহাপুরুষ রালা, আর আমচ দেশকে আংরেজ মঞ্চ গুলামিলে আজাদি কাজে জীবনভর লড়লা। কই দিন কই রাতি জেল মে রহুন তকলিফ কে বলে সহলা, আর আমচ দেশ চো আজাদি কাজে আপলো জীব কে বলে দিলা। তেবে আজি আমি স্বতন্ত্র আসু হুসনে গোটক মহাপুরুষ রালা সুভাষ চন্দ্র বোস। তো পিলামন, তুমি সপায় সুভাষ চন্দ্র বোসকে জানসা, তো পিলামন আজি সুভাষ চন্দ্র বোস চো গোটমনকে জানু। নেতাজি সুভাষ

তো পিলামান আদায় মাছ যা তো বেড়া হয়েছে তো আলে বিদা দিয়াস। তো পিলামান কাজে গোট কার্যক্রম শুনতোর সব পায় নানি বাড়ি পিলামানকে মচো বাটলে খুবই খুবই মায়া আর লাড়।